সমীৰ কণ্ঠৰ আধুনিক গীত। 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কাৰ্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান। বিয়লি 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত দশম শ্রেণীর বাবে অসমীয়ার পাঠ প্রশস্তি পাঠ যুগুতাই আগবাইছে ত্রিবেণী শর্মা বড়ুয়ায়। সন্ধিয়া 6:40 আর 7:05 বৃন্দগান। সন্ধিয়া 7:20 আকো শুনোয়া হক। 7:35 পূবালীর সুর অনুষ্ঠানত প্রহ্লাদ বরদলৈ আর সঙ্গীসকলে গোয়া তিওয়া গীত।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি প্রথম খণ্ড। বন্যজীবনের অর্থাৎ উদ্ভিদ আর প্রাণীর স্বাস্থ্য আর কুশলতা বহু ধরনের পরিস্থিতির উপর নির্ভরশীল। যথাযোগ্য জলবায়ু, খাদ্য, পানি আর আশ্রয় হল সকল জীবরে মৌলিক প্রয়োজন। প্রতিটি প্রাকৃতিক পরিবেশ হল প্রাণী আর উদ্ভিদে মৌলিক প্রয়োজনসমূহ কিদরে সমভাবে ভগাই লয়, কিদরে বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করার বাবে নিজকে উপযুক্ত করে গড়ি তোলে, আর কিদরে সিহতে প্রাকৃতিক পরিবেশ উপযুক্ত আর সুস্থ আবাদীর গুণ ধারণ করে চলে, পৃথিবীর পরিবেশ অভাবনীয় পরিবর্তনের মাজেরে পার হয়ে আহিছে, আর জীবজগতত পরিবর্তিত পরিবেশের ফলত হওয়া বিবর্তন আর অনুকূলর পরিণতি। প্রাকৃতিক ইকোসিস্টেম বা পরিবেশ চক্র বা পরিস্থিতিতন্ত্র লাখ লাখ বছর জুড়ে বিকশিত হয়ে আহিছে। পরিবেশের এক উল্লেখযোগ্য স্বরূপ হল প্রাকৃতিক সন্তুলন সৃষ্টি করে গড়া সুস্থির আবাদী। কেবল বিশেষ এবিধ প্রাণীর প্রজাতির বংশবৃদ্ধি হওয়া হলে সেই একবিধ প্রজাতিরে আবাসস্থল উপচি পড়লেহেতেন আর খাদ্য সামগ্রীর নাটনি হলহেতেন। বহুত প্রাণীর বংশবৃদ্ধির হার অতি বেশি। কীট পতঙ্গয় হাজার হাজার কণী পারে, এহাল এন্দুর নিগনিয়ে বছরি প্রায় একশরপরা একশ বিশটালেক পালি জগায়। কিছুমান মাছে প্রতিটি ঋতুত লক্ষ লক্ষ কণী পারে। প্রজননত কোনো বাধা নাপালে এজোড় মাখিরপরা তিনি বছর মানের ভিতর যি বৃহৎ সংখ্যক মাখি উপজিব সিহতর ওজন পৃথিবীর ওজনতক অধিক হব। আনকি অতি কমক পালি দিয়া এজোড় হাতিরপরা সাতশ পঞ্চাশ বছরত উনৈশ কোটি সতী সন্ততির জন্ম হব পারে। কিন্তু প্রকৃতিত এনেকাণ্ড দেখা না যায়, কিয়নো প্রাণীর বংশবৃদ্ধিত বিভিন্ন কারকে বাধা দিয়ে। ইয়ার এটা কারক হল খাদ্যর বাবে সিহতর হেতা উপরা। একে প্রজাতির প্রাণীবোরে একেখিনি খাদ্যকে লই হেতা উপরা করে, যার ফলত সিহতর স্বাস্থ্যত বিরূপ প্রভাব পড়ে। সংখ্যাধিক্যয় রোগ পুষ্টিহীনতার দরে ধ্বংসর কারণসমূহ সৃষ্টি করে, আর ইয়েই পুষ্টিহীনতার দরে রোগসমূহ সৃষ্টি করে যে ধ্বংসর কারণ হয়ে পড়ে। প্রাণীর আবাদীত বাধা দিয়া অন্যান্য কারণসমূহের ভিতর হল প্রতিকূল জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, বাহভূমির বিনাশ ইত্যাদি। গতিকে আবাদী নিয়ন্ত্রণ করা কারকসমূহে সেখান্তত পরিবেশের বহন শক্তি নিরূপণ করে। প্রাকৃতিক পরিবেশে উপলব্ধ খাদ্য সম্ভারে এক নির্দিষ্ট সংখ্যার প্রাণীকে ভরণ পোষণ দিব পারে। পরিবেশের এনে উল্লেখযোগ্য বহন সামর্থ্য হল সুস্থির আবাদী, পরস্পর নির্ভরশীলতা আর অন্ত সম্পর্কর কারণ। প্রতিটি পরিবেশে পরিবেশত খাপ খোয়া আর চৌপাশর প্রাকৃতিক পরিবেশের ঘটনাচক্রত জড়িত বিভিন্ন প্রকারের জীবক ভরণ পোষণ করে। উদ্ভিদে আহরণ করা শক্তি প্রাণীর জড়িয়ে স্থানান্তরিত হয়। উদ্ভিদে পোষক দ্রব্য মাতিরপর আহরণ করে আর সেই দ্রব্যব মরণ আর পচনের মাজেরে মাতিল উভতি যায়। মৃত্যুর ঠাইত নতুন জীবন গড় লই উঠে। বছরের পিছত বছর, শতিকার পিছত শতিকা জুড়ি লাখ লাখ বছর এনে বর্ণনাটিত জটিল প্রক্রিয়া সংঘটিত হয়ে আহিছে, যাক আমি সহজ ভাষাত কোঁ প্রাকৃতিক ভারসাম্য। পরিবেশের এনে জটিল আর সুস্থির চরিত্র থাকা সত্ত্বেও অতীতর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগত পৃথিবীত বিচরণ করা এক বুজন পরিমাণের প্রাণী প্রজাতি লোপ পালে।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর বহাগ মাহর আজি 29 দিন 2026 খ্রিস্টাব্দর মে মাহর 13 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ একাদশী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:41:54 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 5:54:18

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: গুরুত্বপূর্ণ।
1: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুয়াহাটী।
2: বাইদেউ চাকরি পাই গলো।
3: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
2: টোটালি কে লোন পোয়া যায় নো?
3: প্রথমে বাজেট বনাবো লইখি, তার পিছত খরচ কর।
2: কিন্তু বা
3: সা উপার্জনের এক অংশ খদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
2: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর। আচ্ছা,
4: আরবিআই এ কয়
5: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
6: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তো, কথাটো কি?
7: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
6: তার মানে?
7: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
6: তাত কি হয়?
7: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
6: মানে
7: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
6: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার।
1: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুয়াহাটী।
8: এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু প্রভাতী তরঙ্গ, বিষয় মিতব্যয়িতা, আজির সময়ের দাবি। আগবাইছে হিমান্ত বার্মায়। আজির অনুষ্ঠানটি এপোলো এক্সেল কেয়ার হসপিটালের সৌজন্যত প্রচার করা হয়েছে।
1: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটী। ফোন নম্বরটি হৈছে 9957568450।

0: আদৰৰ শ্ৰোতা, পুনৰ স্বাগতম জনাইছোঁ আপোনাক আমাৰ আজিৰ এই প্ৰভাতী তৰংগৰ এটি বিশেষ খণ্ড মিতব্যয়িতা আজিৰ সময়ৰ দাবী। আৰু আদৰৰ শ্ৰোতাবি জনাইছিলোঁ যে আমাৰ সৈতে বিশিষ্ট স্তম্ভ লেখক ডক্টৰ প্ৰদ্যুম্ন গোস্বামী ডাঙৰীয়া সংযোগ ফোনযোগে তেখেত আমাৰ ফোন লাইনত আছে। আপোনাক স্বাগতম জনাইছোঁ আমাৰ আজিৰ এই অনুষ্ঠানলৈ। আমি কথা পাতি আছোঁ যে আপুনি গমেই পাইছে বিষয়টোৰ বিষয়ে, মিতব্যয়িতা আজিৰ সময়ৰ দাবী, বিভিন্নজনে আহ্বান জনাইছে এনেধৰণৰ ব্যৱস্থা আহিব যেন লাগিছে। আজিও খবৰত পাইছোঁ বিভিন্ন ৰাজ্যই তাত SOPৰ নিচিনা ব্যৱস্থা কৰিম বুলি কৈছে, কিছুমান নিৰ্দেশনা আহিব বা আহিব ধৰিছে ইতিমধ্যে। আজি ৰাতিপুৱাৰ যি বাতৰি পাইছোঁ বা যোৱা দুদিন ধৰি যেনেধৰণৰ বাতৰি আহি আছে, গতিকে এই সময়ত এই কথাখিনি পৰ্যালোচনা আপুনি কেনেদৰে কৰে বাৰু? ইতিমধ্যে ডক্টৰ ৰাণী মোদীয়ে ডেকাই কৰিছে, আমাৰ ষ্টুডিঅ'ত তেখেত উপস্থিত আছে, আপোনাৰ বক্তব্য আমি জানিব খুজিছোঁ।
1: গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাজে অনার বাবে মিতব্যয়িতা এনে একটা বিষয় যেটি বিষয় আসলে প্রত্যক্ষভাবে ভারতীয় অর্থনীতির প্রভাব পেলায়। আর ই এক আসলে এনেকা একটা বিষয় যেটি বিষয় এদিনতে আরম্ভ করা বিষয় নহয়। মিতব্যয়িতা আসলে এক অভ্যাস, আর ই এনেকা ইতিবাচক অভ্যাস, যেটি ইতিবাচক অভ্যাসে প্রত্যেকজন ব্যক্তিয়ে যদি এই অভ্যাস গ্রহ দিব পারে, প্রত্যেকজন ব্যক্তিয়ে ক্ষুদ্রভাবে হলেও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে রাষ্ট্র নির্মাণত অংশগ্রহণ করে। গতিকে আপনার মানে একটা খুব সাধারণ উদাহরণ দিই, আমার ভারতবর্ষ এনেকা এখন রাষ্ট্র যখন রাষ্ট্র প্রায় 200 মিলিয়ন ভারতীয় পুষ্টিকর খাদ্যর অভাবত মৃত্যুবরণ করবলিকা হয় বা পুষ্টিকর খাদ্যর অভাবত তেখেতলোকৰ বিভিন্ন ধরনের বেমার আজার হয়। কিন্তু আপনি জানি আচরিত হব, আমি প্রত্যেকজন ভারতীয় যিমান খানা যিমান খাদ্য প্রত্যেক দিনে প্রত্যেকখন ঘরত নষ্ট করো, নষ্ট করা খানার পরিমাণে হয়েছে 70

0: নমস্কার প্রিয় শ্রোতা, আমার যুববাণীর পড়া অনুষ্ঠানটি মই তিরিষাই আপনার আদরণি জানাইছো। আজির অনুষ্ঠানত আপনালৈ আগবঢ়াইছো বাইরহনিয়া গীত মাতৰ অনুষ্ঠান হিপ হিপ হুরের এটি খণ্ড।
1: যত শব্দই হৃদয় স্পর্শ করে তাতেই সাহিত্যর জন্ম। কবির কলমত, গায়কর কণ্ঠত, শিল্পীর তুলিকাত আর সাধারণ মানুষের জীবন সংগ্রামত সাহিত্যর সুগন্ধ আজীবন বিয়পি থাকে। ঠিক একেদরে সংস্কৃতি হয়েছে শিপার লগত জড়িত থাকা এক অদৃশ্য বান্ধন। আমি আজি উপস্থিত আছো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ্য কলার সাহিত্য সংস্কৃতির লগত অহরহ জড়িত হয়ে থাকা এজাক তরুণ তরুণীর মাজত। নমস্কার, মই কস্তুরীমা।
2: আর মই পম্পি মালাকার।
1: বলক, আপনালোককো লৈ যাও সেই সাহিত্য সংস্কৃতির বাকরিলৈ।
2: আমি এতিয়া আগবাঢ়িছো এই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ্যকলার সংগীত বিভাগের শিক্ষাগুরু প্রদ্যুৎ মিশ্র স্যারের কাছে। পোন প্রথমে স্যারক আমার এই অনুষ্ঠানলৈ আন্তরিকতার আদরণি জানাইছো। লগে আপনার পর জানিব বিচারিম যে আপনি যেহেতু এই বিভাগের এগারী শিক্ষাগুরু, গতি এই বিভাগের ছাত্র ছাত্রী সকলের আপনি কেনেদরে শিক্ষা দান করে আর লগত আপনি কেনেদরে সহযোগিতা আগবহাইক আগুয়াই নিছে, এই প্রসঙ্গ আপনার পর থেকে জানি বিচারি।
3: ধন্যবাদ। পোন প্রথমে আকাশবাণী গুয়াহাটির এই অনুষ্ঠানলৈ মোৰ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। সংগীত বুলতে এটা ব্যাপক ভাস্ট একটা সাবজেক্ট, আমি চেষ্টা করো কিমান মানে সরকে বা বোধগম্য হওয়াকে লালীক আমি শিকাব পো। ঠিক তেনেকাকে রাগ সংগীত বুলতে অকমান আমার কেতাবার অসুবিধা হয় যে আমি রাগ বলে কোতে যেন কিনা দূরের বস্তু, যেন কঠিন বস্তু, আমার একটা তেনে ধরনের ধারণা হয়। কিন্তু অথচ আমি তেনে রাগর কিছু কমন রাগর আমি বিভিন্ন কম্পোজিশন পাই আছো, সেই কম্পোজিশনব কিন্তু আমি তৎক্ষণাতে এডপ্ট করো গাও, তেতিয়া আমি রাগ বলে গম নাপাও। গতি আমি চেষ্টা করো ঠিক তেনেকে লড়া ছলী যাতে এই কথাখিনি বুঝি পায় আর রাগর যাতে উচর চাপিব পারে। মানে তেনেকা একটা রাগ আজি প্রস্তুত করবো এলোকর জড়িয়ে আমার স্টুডেন্ট ভেলুয়েবল স্টুডেন্টবরেও গাব, সে রাগ হচ্ছে ভেদ।

0: ধন্যবাদ জনাইছো স্যার, ইমান সুন্দরকৈ আপুনি গোটেই কথাখিনি বিশ্লেষণ করার লগতে আমাক এটি রাগৰ লগতে ভূপেন হাজরিকা দেবর এটি গীত শুনার আসলে সৌভাগ্যকণ দিয়ার বাবে পুনর্বার অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।
1: আমার সঙ্গে বর্তমান উপস্থিত আছে পরিবেশ কলা বিভাগের এগারী অধ্যাপিকা বাইদেউ। পোনপ্রথমে আপনার পরিচয় জানিব বিচার।
2: নমস্কার, মোর নাম ডক্টর জয়শ্রী চৌধুরী আর মই এই বিভাগ এই ডিপার্টমেন্ট জয়েন করেছো 2023 as a department of head, কিন্তু মানে জয়েন করে খুবই ভাল লাগিলে আর আড়াই বছর হয়ে গেল মই ইয়াত কাম করে থাকা বিং এ ডিপার্টমেন্ট হেড। এটা হেডর দায়িত্বের পর মই নিজকে অকমান রেহাই করলো আর মুক্ত হলো, তথাপিও দায়িত্বখিনি পালন করে আছো, ভাল লাগি আছে। নতুন নতুন বহুত কথা মই এজ এ ফ্যাকাল্টি মই বহুতখিনি কথা শিকিলো। ডিপার্টমেন্টটা খুব ভাইব্রেন্ট হয়।

0: আসলতে সচাই মহাপুরুষীয় সংস্কৃতির এই খোলবাদন আপনাদের ইমান সুন্দরক আসলতে আমার শ্রোতা সকলক বজায় শুনাইছে, অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। লগতে আপনার এই যাত্রা এনেদরে যাতে অব্যাহত থাকে তাই আমি কামনা করছো। বিশ্ববিদ্যালয় এই বিভাগের ছাত্রী ঋষিতা প্রিয়ম গোস্বামীর কাছ চাপিছো, তেখেতে এটি গীত পরিবেশন করব, কি গীত পরিবেশন করব আমি জানিব বিচারি।
1: নমস্কার, মই জুবিন দাৰ এটি খুব

0: নরেন্দ্র মোদীয়ে বিশেষ সুরক্ষা গোটর নিয়মৰ অধীনত অনিবার্য নিরাপত্তা ব্যবস্থা বর্তাই রাখি কনভয়ের গাড়ির সংখ্যা হ্রাস করেছে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডঃ এস জয়শঙ্করে আজি পুৱা চিলির বিদেশ মন্ত্রী ফ্রান্সিস্কো পেরেজ মাকেনাক সাক্ষাৎ করে। তামিলনাড়ুত সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন টি ভি কে সরকারে আস্থা ভোটত জয়লাভ করেছে। ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয়টো কার্যকালের প্রথমখন কেবিনেট বৈঠক আজি কইনাধারাত অনুষ্ঠিত হব। আৰু আই পি এল ক্রিকেট প্রতিযোগিতাত আজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্সর মুখামুখি হব। এতিয়াৰ বাতৰি মানে পৰৱৰ্তী বাতৰি বিয়লি তিনি বজাত শুনিবলৈ পাব।
1: এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্জত, মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত আৰু 729 কিলোহাৰ্জত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক ৰূপেন্দ্ৰ কলিতাৰ কণ্ঠৰ লোকগীত।

0: গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
1: শ্রোতাসকলে আধুনিক গীত শুনিছে মন্তুষ্ণা মহন্তৰ কণ্ঠত।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: গীতের অনুসারে এবার শুনাব লৈছো বৈরাগ বোলছবিটি গীত, শিল্পী আশা ভোসলে আর মহম্মদ রফি।

ফখরুদ্দিন আলী আহমেদ ভারতবর্ষের পঞ্চমগী রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্ম হয়েছিল 1905 চনের 13 মে অর্থাৎ আজির দিনটতেই পুরনা দিল্লির হাউসকাজি নামৰ অঞ্চলত। তেখেত ভারতের পঞ্চমগী রাষ্ট্রপতি আছিল 1974 চনের 24 আগস্টরপরা 1977 চনের 11 ফেব্রুয়ারীলৈকে 1975 চনত যুগোস্লাভিয়ার প্রিস্টিনা বিশ্ববিদ্যালয়ের কসবোত তেখেতক সন্মানীয় ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল।

0: সভা রাখি।
1: ইফকো ন্যানো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: হিন্দী বোলছবির গীতের অনুষ্ঠানের শেষত শুনবল লৈছো নাম বোলছবির আন এটি গীত, শিল্পী মনোহর উদাস আর মোহাম্মদ আজিজ।

0: আভা রাখি।
1: ইফকো ন্যানো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: বৰৰোহণী অনুষ্ঠান দেৱ শুনাব লৈছো নিৰ্মালী দাসৰ কণ্ঠৰ এটি জ্যোতি সংগীত।

0: আধা রাখি।
1: ইফকো নেনো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: বাৰে ৰহণে অনুষ্ঠানত এবাৰ শুনাব লৈছোঁ এটি মিচিং ঐনিতম, শিল্পী পুষ্পলতা মিলি।